পরবর্তী ভজন জয় জগবন্ধু যদুনন্দন নীলসিন্ধু তীরবাসী শিল্পী দিবাকর মহান্তি রচনা করেছেন নন্দকিশোর সিং।

শ্রোতাবন্ধু কার্যক্রম শুনেছেন আকাশবাণী রাউরকেলা কেন্দ্র আপনার টিউন করেছেন 102.6 এফএম কু শুনেছেন ভক্তি গীতার কার্যক্রম বন্দনা পরবর্তী ভজন রে কণ্ঠশিল্পী দিবাকর মহান্তি রচনা নন্দকিশোর সিং।

শ্রোতা বন্ধুরা আপনারা টিউন করেছেন 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রকু শুনেছেন কেতোটি হিন্দি কথাচিত্রর গীত সিনে সঙ্গীত কার্যক্রমে। পরবর্তী কথাচিত্র হেনা, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, গীত এবং সঙ্গীত রবীন্দ্র জৈন।

সোনু মহিওয়াল, কথাচিত্রের পরবর্তী গীত, কণ্ঠশিল্পী আশা ভোসলে এবং আনোয়ার, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক, গীতরচনা আনন্দ বক্সী।

0: মোবাইল নম্বর 8480408924।
1: মোবাইল নম্বর পুনি থরে 8480408924।
0: সবুজ পরিবেশ সুস্থ জীবন, তেমন পরিবেশ ও জলবায়ু সন্তুলন পাই বৃক্ষরোপণ করন্তু, পরিবেশকু সবুজিমাময় করন্তু।
1: সৌজন্য রাউরকেলা বনখণ্ড কার্যালয় রাউরকেলা।
2: নমস্কার, মোর নাম রবিকান্ত মিনা, ডিএফও রাউরকেলা। বন মহোৎসব রে সব শ্রোতা মানুষ শুভেচ্ছা জনাউছি। মু বন মহোৎসব আরম্ভ হয়ে যাই আমার ডিভিজন রে। ডিএফও ভাবে মু কে বছাউছন্তি কি গচ্ছ থায় তো জীবন থায়, গচ্ছ আমার প্রাণ অছন্তি। গচ্ছ লগাইবা কেবল এক শখ মাত্র নাই, এয়া জলবায়ু পরিবর্তন রোকিয়া পাই আমার একমাত্র রাস্তা আছে। আম আগর গচ্ছ লগাইবা তো সে আমাকে অক্সিজেন দেই পারিবে, সে CO2 কু শোষিত করি পারিবে, CO2 হো কি কিংবা নাইট্রোজেন নাইট্রোজিনাস গ্যাসেস হো কিতনা কোল যো বি পলিউটেন্ট গ্যাস আছেন্তি তাঙ্কু সে শোষিত করি পারিবে, সে সয়েল রোজন বি কম করি পারিবে, তাপরে সে সাউন্ড পলিউশন রে বি হেল্প করি পারিবে, তাপরে সে গ্রিন বেল্ট থাই বি অ্যাক্ট করি পারিবে কি গোটে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পাখাপাখি সে গছ লাগিবে তো সে এজ এ গ্রিন বেল্ট বি কাম করি পারিবে কি লোক মানঙ্কু সে ডাস্ট পলিউশন রে নিবৃত্তি মিলিবে। বনা মহোৎসব রে কেবল ফটো উঠাইবা পাই গছ লাগান্তু নাই, তা বড়া হওয়া পর্যন্ত নিজরু পুয়া জিয়া তারা হি যত্ন নেওয়া পড়িব। জঙ্গল রো বন্য জন্তু আমারা সম্পদা, আসন্তু মিলি মিশি এয়া সুরক্ষা করিবা। ধন্যবাদ। জয় জগন্নাথ।
0: আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছু 7008248758। শ্রোতাবন্ধু আপনার শুনছন্তি ভক্তিগীতর কার্যক্রম আরতি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর। কার্যক্রম প্রসারিত হচ্ছে FM ব্যান্ডে 102.6 MHz যোগে। এথর আসন্তু শুনিবা ঘনশ্যাম পণ্ডাঙ্ক কণ্ঠরে গোপাল পণ্ডাঙ্ক রচনা।

0: জুহার মঙ্গলু দাদা,
1: জুহার জুহার জুহার জুহার।
0: আর চাষী ভাই বহন মানে আপন মান কে বি জুহার, আর স্বাগত আজ কিষাণবাণী কার্যক্রম।
1: আর আমার চাষী ভাই বহন মানে তো জানিছন, আমার এই কিষাণবাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ নু প্রসারণ করা যায়সি।
0: হই দাদা,
1: হই গা,
0: কথাটে শুনিছ কি নি?
1: কাণা কথা কে?
0: ই শুক্রু দাদা, পরে
1: কাণা হেলা শুক্রু কে?
0: কিছি নেহে, কাণা করিছন সেটাকে শুনো আগে।
1: কহব বেলে তো শুনবি।
0: এ ঘরটা বনালে, এ পাখে যে নাম গছটা থিলা যে,
1: হয়
0: দেলে এপরে কাটি।
1: এ বুয়া, হেলে তো গোত্রে তো বঢ়িয়া ফলু থিলা যে,
0: হই কেতে সুন্দর বঢ়িয়া বঢ়িয়া আম মিলু থিলা এনু।
1: ওহো, হেথির লাগি বছর আমর কথা সে নি উঠাই। বেটা মুই ভাবুছে একলা একলা সে খাইলা কি কানা, সবু বরস নেই করি আসুথিলা কি নি বৈঠকি থি।
0: হই হেলে ই বছর গছ থিলে তো ফলটা আনবা।
1: এ হেনতা করুছে কাই, হেলে সে তো কহুথায় কি যেন বন মহোৎসব আয়বা বেলে, ই যেন উদ্যানবিদ আজ্ঞা মানকর পাখে যাই করি কি আমার ই যেন বন বিভাগর আজ্ঞা মানকর পাখে যাই করি গছ মানকে আনি করে লগামি বলি করি, হেলে সে ই সব কাম ফের করুছে কি নি কি ভুলি যাইছে যে।
0: ই দোতাকে কাঁ কহব, আজ ই গাঁকে কাল সে গাঁকে, খালি তো কুনুয়া পাতিতে মাতিছে ও গে, বন মহোৎসব চালিছে কি নেই সে বি পাশরি যাইতিবা ন, ইয়াড়ে বন মহোৎসব সরি যিবা হেতকি খনে ছাটি পিটি হেবা আর কাণা করি বসলি কহবা।
1: সে তো দেশি কুকুড়ার চোট লাগি খালি বুলুছে নি কে,
0: হই
1: কেনঠানে সে কুকুড়া মানকে পালন করিছন, বতক মানকে পালন করিছন, সে আড়কে যিবা, সে চাষী ভাই বহন মানকর সঙ্গে কথাবার্তা হেবা, বলে খাতিরদারি টিকে হেবা, সে চক্করে খালি বুলুছে।
0: হই আর দেখ তো, ই গছ যেন লগাইছিলা, হেটা কাণা দরকার ছিল কাটবার লাগি।
1: হই ঠিক আছে, কাটলা যদি বলে তার আগ্রু গছ ভি লগাবার থিলা কিনি।
0: হই গুটে জায়গা ন তিনটা লগাবার থিলা, সেলে হে কামটা নেই করি করি সে গছটাকে কাটি দিয়েছে।
1: হই বেলে ই আমার গুরবারি বহেন কহুথিলে যে কি সে কহুথায় কি গোটে ধান চাষ করবার লাগি জায়গা নি মিলবার বেলে তুমি ই যেন বন মহোৎসব মনাবো আর ই যেন গছ লগাবো, হেনতা কহুথায়।
0: কাঁ কহব গা ই শুক্রু দাদাকে, চাষ বায় তো যাহা অছে অছে, হিড় তো টিকে অছে।
1: হই
0: সে হিড় মানকে নিম গছ হলা করঞ্জ গছ হলা ই মানকে যোগে নি পারমা গাঁ।
1: আচ্ছা ঠিক আছে, যে নিম গছ করঞ্জ গছ করলে তো ভাইল তাকে কিছু লাভ নি মিলে, যদি সে চাহবা তার পছরে লাগবার লাগে বেলে তো সেখানু তেল বাহার করি সেটা বিক্রি বটা করি পারবা।
0: হই হই
1: সেটা বি কিছু অসুবিধা নুহে, কিন্তু যদি সে বাগের করবার নাই চাহবার বলে ই যেন ছুঁই বাগের,
0: হই
1: সজনা ছুঁই গা মুনগা যেনটাকে কহুছু,
0: হই
1: ই বাগের চাষ মানকে ই বাগের গছ মানকে ফের তো লগাই পারবা।
0: হই
1: বেলে সে কহুছে কি জাগা নিন বেলে কেনঠানে লগামি, আরে এটা লগালে তোমর সজনা ছুঁই আইবা সেতকি বেড়ে বিক্রি বটা হয়ে করে লাভ মিলবা কি নি?
0: সবু মিলবা গা, তার পতর বি খাই পারবো, তার ফুল বি খাই পারবো, তার সঙ্গে সজনা ফলে তো তার সুয়াদটা জানিছ, আর কেতে লাভদায়িকা এইটা।
1: হেলে ই বাগের কথা মানকে সে ভাববার কথা, আর সে ভাবি নেই পারবার বলি করি সে বাগের কথা আজির আমার বৈঠক নিয়ে রখা হয়েছে যে সে শুনবা আর শিখবা নি কে। হেলে আমার চাষী ভাই বহন মানে আপন মানে ফের টিকে চিন্তা করবে কি যদি কম জায়গা আছে বলে হিড় মানকর নে কানা লগামি, যেনটা তুমি কহেলো বঢ়িয়া কথা কহেলো গা, এই যে নিম গছ করঞ্জ গছ কহেলো, আর আমি আজকাল কানা করুছু যে ক্ষেত বচা অভিযান থি আমি ঢুকি যাইছু, বলে ক্ষেতটাকে বচামা যদি বলে এই যে কীট মানে লাগবা রোগ পোক লাগবা আমার চাষবাস থি সেতকি বেলে আমি এই যে নিম তেল করঞ্জ তেল খুঁজমা আমি বাজার নেকে যাই করে কিনমা বলে আমার ক্ষতি নি হুয়ে কাঁ।
0: হেবা গা, আর ই যেন গছ মানকে যোগাই দেমা, তার পতর মানো পড়বা তার ফল মানো পড়বা, এটা তো আমার মায়েরটা বিশোধিত হয়ে যাওয়া।
1: বিলকুল গা বিলকুল,
0: আর আমার রোগ পোক যেন সমস্যা হেসি সেটা বি বহুত মাত্রানে কমে যাওয়া।
1: হই হই হই, হেলে এই বাগের আমি করমা গোটে জুড়ে ফের লগাই দেলা, হেলে তো আমার পুরা যেতকি জমি আছে সেথিরে আমার কামটা আসি যাবা নি কেন।
0: হই
1: আর ওই যেন পিড়িয়া মানে যেতবেলে আমি তেল বাহার করুছু পিড়িয়া মানে বহুত কামকে আসি।
0: হই তো
1: তুমি যেন কহলো যদি সে ক্ষেত্রে পড়লা বে তো সে গোটে ক্ষেত্র মাটিটা বিশোধিত হলা, কিন্তু আমি সেটাকে তেল পেড়ামা তেলটাকে আমি এই যে স্প্রে হিসাবে আমি ব্যবহার করমা তার পিড়িয়াকে আমি আনিথিমা বলে সেটাকে আমি ক্ষেত মানকে দেমা বলে সেটা বিশোধন করবা মাটিকে নিকে, বলে ই বাগের আমকে করবার অছে গা, আর কাই যেন জৈবিক চাষটা বেশি কষ্ট কামায় কে নুহে।
0: নেই গা, আমার প্রকৃতির যে জিনিসটা মিলুছে তাকে উপযোগ করি জানলে হেলা।
1: হুম হুম হুম
0: যেটা পতর মান পড়ুছে তাকে ব্যবহার করি পারমা। তার যেন ছাইন বনে করি পতর মান পড়িছি সবুকে গুটেই গাটি আনিকি আমি যদি খেতে ব্যবহার করমা বলে হেনতান এটা সার পাল্টি যা আগে।
1: বিলকুল বিলকুল, বলে তুমি কানা যোজনা করিছ কহ তো।
0: কানা যোজনা করবি বলে যাহা তো গছ অছে অছে, আউ বেশি নেই গা, পাঁচ ছটা লগামি।
1: কানা গছ মানকে লগাবো, ফল গছ কি অলগা কিছু ভাবিছ গা?
0: ফল গছ হি লগামি দাদা, আর অলগা মানকে জগাবার লাগি লাভ তো কম মিলবা। এই ফল গছ যদি লগাই দেমি বলে ফলকে ফল মিলি পারবা, আর পয়সা বি দুইটা হেনু ইনকম করি হবা।
1: এক তীর মে দো নিশানা নিকে
0: হই,
1: বঢ়িয়া ভাবিছ গা। বলে মুই কানা ভাবুছে কি ই বছর টিকে যেন বড় করি সে গছটা লগামি, বলে কানা হেবা আজকাল ধীরে ধীরে নাই মিলবার গা, আর সেটা ফের দেশি বলাটা লগামি বলে ভাবিছে গা।
0: হই বঢ়িয়া গা, আউ ই বড়র চাহিদা বজার নে সববেলে রহুছে।
1: হই গা হই, আর জাগা গুড়া আজকাল কানা হচ্ছে কি যেন গুড়া যেন ধানটা চাষবাস করি নাই হবার।
0: হই
1: বইলে সে আখেপাখে কেতে কায় করবো এই যেন কায় কসন মান্ডিয়া কি আমার যেন মিলেটস চাষ কেতে কায় করবো,
0: হই
1: সেটা কি করি পারলে তো এলে সে জায়গা মানকে এই যেন কায় কসন যে বরকড়ি গছ লগাই দেমি, আর কিছু কুসুম গছ লগামি, বেলে ভবিষ্যতনে এই যেন
0: লাখ চাষ করি পারবো তো
1: পারবা। এই কথা মানকে টিকে ভাবিছে
0: বলে আগর কথাকে চিন্তা করি কি সে গছকে জোগামি কই কি ভাবুছ?
1: হই হই হই, বলে বেশি অসুবিধা তো কিছু নাই ন, কানা ভাবুছ অসুবিধা হচ্ছে কে?
0: কিছু অসুবিধা নেই ন দাদা, কর্মি বলে সব কিছু সম্ভব হই পারবা।
1: হই, আর যেতে বেলে সে ধান চাষ করা যিবা বা অলগা কিছু পনিপরিবা করা যিবা,
0: হই
1: সেতকি বেলে দেখা যিবা সে গছ মানকে হটাই করে সেখানে আর অলগা কিছু চাষবাস করা যিবা কি ফল বগিচা বনা যিবা অলগা যেন ফল মানকর, কিন্তু মানে এই ভিতরে তো সেটাই যোজনা আছে।
0: হই,
1: আর জঙ্গল আখে পাখে আমার তো জমি গুড়া বহুত আছে, ধীরে ধীরে কানা হচ্ছে বীরসু কি যেন হাতি মানে আসুছন গা।
0: হই,
1: আর হাতি মানে আসবার লাগি সেদি আমার ধান চাষ সব বন্ধ বাঁধ হয়ে গলান করিনি হেবার, আর এই ভিতরে মাকড় সংখ্যা এতে বড়ি গলে যে যদি বি করুছ বলে সবু খাই দেউছন, আর এই যেন দেশি আম গুড়া আমি লগাইছু সে জঙ্গল তোরা তোরা থি সবুর তো মজা নেউছন এই যেন মাকড় মানে, হলে সে আখে পাখে ভাবুছে কি ই বাগে হি কুসুম গছ মানকে লগালে কানা হেবা, কুসুম তো খাইবে সে মানে যদি কিছুটা বচলা বলে সেটা কুসুম তেল ফের আমি পাই পারমা, সেটা বিক্রি বটা হয়ে পারবা, আর বড় হয়ে গলে যেটা আমি কহিলি লাখ চাষ ফের হয়ে পারবা।
0: হই তো এই বাগে সব করি করি আমার এই বন মহোৎসব কে সফল করবার আছে।
1: হই গা হই,
0: তো দাদা 12 বছর হয়ে গেল আমার সরকারঙ্কর,
1: হই
0: আর এই 12 বছর ভিতরে বনে করি সুবিধা মান করে দিয়েছেন আমার চাষী মানকর, সে সুবিধা মানকে আমাকে উঠাবার আছে গা।
1: বিলকুল বিলকুল, হেলে শুনো তো।
0: হ্যাঁ দাদা,
1: যেটা মুই কহুথিলি সজনা ছুঁই চাষর কথা,
0: হই
1: বইলে চালো এই ভাইঙ্কর কথা মানকে শুনি পকু।
0: হই শুনু,
1: তো চাষী ভাই বহন মানে আজির আমার বিষয়বস্তু হেউছে সজনা ছুঁই চাষ বা যেটাকে আমি মরিঙ্গা বলিকি জানুছু, তো তার চাষ আমি কেনতা কায় করি পারমা, কানা কানা লাভ হচ্ছে সেসব বিষয় চর্চা করমা। তো ইতার বিষয় বতাবার লাগি আমার বৈঠকিন বিরাজকান্ত কুলু ভাই আসিছন, যে জনে অগ্রণী চাষী চাষবাস করুছন, আর ই জনে চাষবাস ভিত্তিক কেনতা করি ভাই বহন মানে তাকর বিজনেস মানকে বনাবে তার লাগি সে বিশেষ করে লোকমানকে সচেত করছন। তো আসুন ভাইঙ্কু স্বাগত করমা। তো ভাই জুহার।
2: জুহার আজ্ঞা।
1: স্বাগত আপনকে আজের আমার কিষাণ বাণী কার্যক্রম ন।
2: আজ্ঞা।
1: তো সজনা ছুঁই আমি যেটাকে সাদরি ভাষানে মুনগা ফের কহুছ,
2: মুনগা কইছু আজ্ঞা,
1: আর মরিঙ্গা ফের কহুছন, তার ডিমান্ড বহুত আছে, মরিঙ্গা টিকে কহিদেলে অলগা টিকে না শোনা গলা মানে তার ভ্যালুটা বড়ি যেছে,
2: ভ্যালুটা বড়ি যেছে।
1: হই
2: আজ্ঞা।
1: তো এই যে সজনা ছুঁই কায়ের লাগি আমার বহুত জরুরি হ্যায় সে বিষয়ে টিকে কহবে।
2: আজ্ঞা। কিষাণ বাণী প্রোগ্রাম মাধ্যমে মুই কহিক লাগি চাহুছে মুনগা চাষ বিষয়ে, মুনগা চাষ মুই বি করছি আজ্ঞা, আও ইতার কারণ ইটা মুনগাকে আপন যদি দেখবে হলে তার পতর তার ফুল আও তার ফল গছর ছালি তার চের আও গছ নু যেন বাহারছি আমি তো সুন্দরগড়ি ভাষাতে লসা কয়েছু,
1: আচ্ছা আচ্ছা,
2: সবুটা মূল্যবান জিনিস হয়, আউ পতর ফুল আউ তার ফল থি আমর নিউট্রিশন ଯେନ୍ଟା କେ ପୋଷାକ ତତ୍ତ୍ୱ ଆମେ କହେମା, ଦେହେର୍ ଲାଗି ମନୁଷ୍ୟ ଜୀବନର ମଣିଷର ଦେହେର୍ ଲାଗି କମ୍ରୁ କମ୍ 300 ଅଧିକ ରୋଗର ଭଲ୍ କର୍ବାର୍ କାପାସିଟି ଅଛେ।
1: ହଇ ହଇ ହଇ
2: ଆଉ ଇଥିର୍ ଲାଗି ମୁନ୍ଗା ଚାଷ ସବ୍କେ କର୍ବାର୍ କଥା, ସବ୍କେ ଖାଇବାର୍ କଥା। ତାର୍ନ ଇଟା ଆଜିକାଲ୍ ଟାଇମ୍ରେ ସବୁ ଜାଗା ଥି, ସବୁ ଦେଶ ଥି ମୁନ୍ଗା ଚାଷ ବି ନି ହୁଏ।
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା।
2: ହେଥିର୍ ଲାଗି ଆମ୍କେ କମର୍ସିଆଲ୍ ବେସିସ୍ରେ ଚାଷ୍ କର୍ବାର୍ କଥା।
1: ତ ଇ ଯେନ୍ ବ୍ୟବସାୟିକ ଭିତ୍ତିରେ ଚାଷ୍ କର୍ବାର୍ ଲାଗି ଯେନ୍ କଥାମାନେ ତ କହୁଛନ୍,
2: ଆଜ୍ଞା,
1: ବୋଇଲେ ଆମର୍ ଗାଁ ଘରେ ତ ଭାଇ ବହିନ୍ମାନେ ପ୍ରାୟତଃ ନିଜ ନିଜର ବାରିଥି ଗୋଟେ ଗୋଟେ କି ଯୁଡ଼େ ଏନ୍ତା ଗଛ୍ମାନେ ଲଗେଇଥିସନ୍।
2: ଅଛେ ଆଜ୍ଞା, ଅଛେ।
1: କିନ୍ତୁ ବ୍ୟବସାୟିକ ଭିତ୍ତିରେ ଇଟାକେ ଫେର୍ କର୍ବେ ବୋଲିକିରି ବହୁତ କମ୍ ଲୋକମାନେ
2: କମ୍ ଲୋକ ଜାଣିଛନ୍।
1: ଆପଣ ଯେତେବେଲେ କଥାଟା କହୁଛନ୍ ବୋଲେ ଟିକେ ବତନ୍ତୁ, କେନ୍ତା କେନ୍ତା କର୍ବେ ବୋଲେ ସେଟା ହେଇପାର୍ବା, ସେ କଥାମାନେ ଟିକେ ବତାବେ।
2: ସତ୍ କଥା କହିଲେ ଆମର ଭାଇମାନେ ଇଟା କମର୍ସିଆଲ୍ ବେସିସ୍ରେ ଚାଷ୍ ହେବା ଆଉ ପଇସା ରୋଜଗାର କରିପାର୍ମେ ଇ କଥାଟା ନି ଜାନି। ଆଉ ମୁଇଁ ଆଜିକା ଡେଟ୍ରେ ବି ତାଙ୍କେ କହିବି, ସଜେସନ୍ ଦେଇକି ଲାଗି ଚାହିଁବି କି ମୁନ୍ଗା ଚାଷ୍ କର୍ବାର୍ କଥା।
1: ଆଚ୍ଛା।
2: ପତରଟା ନି ହେଲେ ବି ଆମର 100-150 ଟଙ୍କା କିଲୋ ଯିସି ଆଜ୍ଞା। ହେଟାକେ ପାଉଡ଼ର ବନେଇକରି ଯେତ୍କି ଫାର୍ମାସ୍ୟୁଟିକାଲ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ଗୁରା ଅଛେ ସେମାନେ 100 ଗ୍ରାମ୍କେ ନି ହେଲେ ବି 200-250 ଟଙ୍କା ଏନ୍ତା ରଖୁଛନ୍ 100 ଗ୍ରାମ୍ର। ତାପରେ ଆମର ମୁନ୍ଗା ଖଡ଼ାଟା ହେଲା ଆଚାର ବି ବନଉଛନ୍, ତାର ବି ପାଉଡ଼ର ବନଉଛନ୍, ଆଉ ହେଟା କ୍ଷୀର ସାଙ୍ଗେ ମିଶେଇକିରି ବି ପିଉଛନ୍। ହଁ, ହେଥିର୍ ଲାଗି ଇତାର ଡିମାଣ୍ଡ ଆମର ବେଶିକିରି ହେଉଛେ ଆମେରିକାଥି ବେଶୀ ଅଛି ଚାହିଦା।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା।
2: ଆଉ ଯେତେବେଲେ ଇଟାକେ ଆମେ ଆମେରିକାଥି ପଠାମା ହେତ୍କି ବେଲେ ଆମେ ଡଲାର୍ଥି ବି କମେଇ ପାର୍ମା, 20-25% ଆମେ ଏକ୍ସଟ୍ରା ରୁପିସ୍ ହିସାବରେ ଆମେ କମେଇ ପାର୍ମା। ହେଥିର୍ ଲାଗି ଯେନ୍ ଚାଷୀ ଭାଇକେ ମୁଇଁ କହିକି ଲାଗି ଯେବି ଧାନ ଚାଷ କରୁଛନ୍ ଆଉ ଅନ୍ୟାନ୍ୟ ଚାଷ କରୁଛନ୍, ଇତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମୁନ୍ଗା ଚାଷ କରିକିରି ସେମାନେ ଭଲ ଦୁଇ ପଇସା ରୋଜଗାର କରିପାରିବେ କହିକିରି ମୁଇଁ ତାଙ୍କେ କହିକି ଚାହିଁବି।
1: ତ ଇଟା ତ ହେଲା କି ଇ ସବୁ ଲାଭ ଅଛେ
2: ଆଜ୍ଞା।
1: ଆରୁ ବାହାରେ ଯଦି ରପ୍ତାନୀ କରୁଛନ୍ ବେଲେ ବେଶୀ ଲାଭ ପାଇପାରବେ, ଆମେରିକାକେ ପଠାଲେ ବେଲେ ସେଟା ଡଲରରେ କାରବାର ହେବା,
2: ଏ
1: ସବୁ କଥା ମାନେ କହୁଛନ୍
2: ଆଜ୍ଞା।
1: ବୋଇଲେ କେନ୍ତା କରି କରବେ ତାକର ଯେନ୍ ଘର ବାରି ନ ବା 1 ଏକର ଜାଗା ଅଛେ ସେଠାନେ କେନ୍ତା କାଏଁ ତାଙ୍କର ତାର ପ୍ଲାନିଂ ମାନେ ଅଛେ ସେ ବିଷୟରେ ବି ଟିକେ କହିବେ।
2: ଏଇଟା ଜରୁରୀ ନୁହେଁ ଆଜ୍ଞା କି ଆମେ 1 ଏକର ଥି ଚାଷ କର୍ମା।
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା।
2: ଆମେ କମ୍ ଜାଗାଥି ବି ଚାଷ କର୍ମା, ଆମେ କମ୍ ଜାଗାଥି କଲେ ଆମର କମ୍ ଆଉଟପୁଟଟା ବାହାରବା ଆଉ କମ୍ ପଇସା ବି ପାଏମା, ଆଉ 1 ଏକର ଥି ଯଦି କର୍ମା ହେଲେ ବେଶୀ ପାଏମା। ମୋର କାଲକୁଲେସନ୍ ଥି ତ 1 ଏକର ଥି କଲେ ଆମର ବରଷକୁ ସେଟା 2-2.5 ଲକ୍ଷ ହେସି ପତର ଦି ଖାଲି ପାଏ।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା।
2: ଆଉ ଯେତେବେଳେ ସେମାନେ ଫଲ୍ ଥି ଯାଉଛନ୍, ଫଲ୍ ଥି ଯଦି ଯାଉଛନ୍ ହେଲେ ବି 1.5 ଲକ୍ଷ ପାଇବେ। କିନ୍ତୁ ଗୋଟେ ଗଛ ନୁ ପତର ବି ଟୁଲ୍ ବି କହିବା ଆଉ ସେ ଫଲ୍ଟାକେ ବି ଟୁଲ୍ ବି କହିବା ହେଲେ ନି ହୁଏ। ସେ ଯଦି ପତର ଖାଲି ଟୁଲ୍ବା ହେଲେ ପତର ଖାଲି ଟୁଲ୍ବା, ଆଉ ଫଲ୍ ଯଦି ବନାଉଛେ ତାର ଭେରାଇଟିଜ୍ ବି ଅଲଗା ଅଛେ, ସେ ଫଲ୍ ଲାଗି ଗଛ ଲଗାବା ଆଉ ତାରନୁ ଫଲ୍ ଖାଲି ସେ ତୁଲ୍ବା ଆଉ ମାର୍କେଟ୍ ଥି ବିକ୍ରି କର୍ବା। ଆଉ ଆମର ଭାଇମାନଙ୍କେ ମୁଇଁ କହିକି ଲାଗି ଚାହିଁବି କି ସବୁବେଳେ ଇଟାକେ ବି ହେନ୍ତା ଯତ୍ନ କରିକି ଲାଗି ନି ଲାଗେ ଆଜ୍ଞା। ଆପଣ ଲଗାଲେ ଖରା ମାସେ ଟିକେ ପାଣିଟା କମିଯାଇସି, ହେତ୍କି ବେଲେ ଖାଲି ଆପଣ 2-3 ମାସଟା ପାଣିଟା ଦେବେ, ଆଉ ବାକି ମାସ ତ ଏମିତି ହିଁ ଜି ଯାଉଛନ୍ ମୁନ୍ଗା ଗଛ ଗୁରା। ହେତିର୍ ଲାଗି ହେନେ ବେଶୀ ପରିଶ୍ରମ ବି ନିନ, ଯେନ୍ତାକି ଆମେ ଧାନ ଚାଷ କରୁଛୁ ଆମେ ସବୁବେଳେ ଦେଖୁଛୁ ଧାନ କେତେ ଯଦି ପାନ କମିଗଲା ହେଲେ ଆମକେ ପାନ ଦେଇ ପଡ଼ୁଛେ, ତ ହେଇ ପ୍ରକାର ନୁହେଁ, କମ୍ ପାନ ଥିବି ଏଇଟା ଚାଷ ହେଇପାର୍ବା।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା। ତ ଇ ଯେନ୍ ମୁନ୍ଗା ବା ସଜନା ଛୁଇଁ ଯେନ୍ଟାକି ଆମେ ଚାଷ କର୍ମା
2: ଆଜ୍ଞା,
1: ତ ଆମର ଭାଇ ବହିନ ମାନେ ତ ବିଶେଷ କରି ଯେନ୍ ଦେଶୀ ଯାହା ଅଛେ ସେଟାକେ କରୁଛନ୍
2: ଆଜ୍ଞା,
1: ବୋଇଲେ ଆପଣ କହିଲେ କି ତାର ଭେରାଇଟି ଫେର
2: ଅଛି ଅଛେ
1: ଅଛେ, ବୋଇଲେ କିଛି କେନ୍ କେନ୍ ଭେରାଇଟି ମାନେ କିଛି ଅଛେ ଯଦି ଜାଣିଛନ୍ ବୋଇଲେ କହିଦେବେ।
2: ମୁନ୍ଗା ଖଡ଼ା ଯଦି ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ ଫଲ୍ ଥି ଯିବେ ମୁନ୍ଗା ଖଡ଼ା ଥି ଯାଇକି ଲାଗି ଚାହୁଁଛନ୍, ଆଉ ହେଟା ଗୋଟେ ବସନ୍ତ ଭେରାଇଟିର ଅଛେ, ସେଟା ଖାଇକି ଲାଗି ବହୁତ ସୁଆଦିଆ। ଆଉ ଯେତେବେଳେ ଫଲ୍ଟା ଶାଗୁଆ ଥିବା ବେଶୀ ବି ପୁଠେଇଗଲେ ତାର ଆଉଟଡୋରଟା ଟିକେ ଟିକେ ଟିକେ ୟେଲୋ କଲର୍ର କି ରେଡ଼ିଶ ଟାଇପ୍ର ଆଏସି, ହେତ୍କି ବେଲେ ନି ଶାଗୁଆ ହିଁ ଥିବା, ହେତ୍କି ବେଲେ ତାର ପ୍ରୋଟିନ୍ କି ନ୍ୟୁଟ୍ରିସନ୍ ବେଶୀ ଥିସି।
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା।
2: ତ ଏହି ସମୟରେ ସେମାନେ ଯିବେ, ଆଉ ପତରରେ ଯଦି ଯିବେ ହେଲେ ତାର PK1 ଭେରାଇଟିଜ୍ ଲଗାବେ ହେଲେ ତାର ହାରଭେଷ୍ଟିଂ ଭଲ ପାଇବେ।
1: ଆଉ ଇସବୁର ବିହନ ଲାଗି କାଣା କେନ୍ତା କାଏଁ ଯୋଗାଯୋଗ କରବେ, କେନୁ ମିଲ୍ବା କି ସେମାନେ ନିଜେ ନିଜେ, ଯେନ୍ତାକି ଆଜିକାଲି ତ ସୋସିଆଲ ମିଡ଼ିଆର ଜମାନା ହେ ସେଠାନୁ କରିବେ ବେଲେ କଥାଟା ହେଉଛେ କି ଠକାମିଥି ତ ନି ପଡ଼ବେ।
2: ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ଥି ବି ଯିବେ ହେଲେ ବି ଚଲ୍ବା, ଆଉ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ଥି ଯଦି ଯିବେ ହେଲେ ଯେନ୍ ଭାଇଟା ଚାଷ କରୁଛେ ତାର ନୁହିଁ ସେମାନେ ମାଲଟା ଉଠାବେ ବିହନଟା। ଆଉ ଠକାମି କଥା ତ ଏଖେନ୍ ମୁଇଁ କହିନି ପାରେ, ଆଉ ସେ ଯଦି ଠକ୍ବା ହେଲେ କାଁ ଯେ ଧନ୍ଦା କର୍ବା ହେଲା ନା,
1: ମାନେ ଗୋଟେ ଥରରେ ସେ ଧନ୍ଦାଟା ରିଲେସନଟା
2: ଖରାପ ହେଇଯିବା, ତ ସେ ଠକି ତ ବହୁତ ମୁସ୍କିଲ କଥା ଅଟେ। ତାର ନୁ ଆମର ଯେନ୍ ଆମର ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଗୁରା ଥି ଯେନ୍ ହର୍ଟିକଲଚର ଗୁରା ଅଛେ ସେନେ ବି ଯୋଗାଯୋଗ କରବେ ହେଲେ ଭାରାଇଟିଜର କିସମଟା ପାଇପାରବେ।
1: ମାନେ ଆଜିକାଲିର ଯୁଗ ଥି ବେଶୀ ସମସ୍ୟା ନାହିଁ,
2: ସମସ୍ୟା ନାହିଁ,
1: କାଁ କରିକି ଆମର ଉଦ୍ୟାନ ବିଭାଗ ଅଛେ, ଯଦି ଯେନ୍ ପନିପରିବା ବାଗେର ଚାଷ କର୍ମା, ଫଲ ଗଛ ଲଗାମା, ଏସବୁ ଯଦି ଭାବୁଛୁ ବେଲେ ସେମାନଙ୍କର ସାଙ୍ଗେ ଯୋଗାଯୋଗ କରଲେ ସେମାନେ ବଢ଼ିଆ ରାସ୍ତା ଦେଖାବେ କେନ୍ଠାନୁ ମିଲ୍ବା, ଯଦି କିଛି ରିହାତି ଥିବା ବେଲେ ରିହାତିର ଫେର ଲାଭ ନେଇପାରବେ। ମାନେ ଏଇ ବାଗେର କଥା ହେ, ତ ନିହାତି ଭାବରେ ଆପଣ ଭଲ କଥାଟା କହିଲେ କି ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ମାନେ ଏଦି ସେ ଦିନ ହେଇକରି ଡାଇରେକ୍ଟ ଯିବେ ଉଦ୍ୟାନବିତ୍ ମାନଙ୍କର ସାଙ୍ଗେ ଯୋଗାଯୋଗ କରିବେ, ନହେଲେ ଆମର ତ ଦୁଇଟା କୃଷି ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ସାଇଣ୍ଟିଷ୍ଟ ମାନେ ଅଛନ୍ତି,
2: ସାଇଣ୍ଟିଷ୍ଟ ମାନେ ବି
1: ସେମାନଙ୍କର ସାଙ୍ଗେ ଯୋଗାଯୋଗ କଲେ ନିହାତି ଭାବରେ ଏଇ ଯେନ୍ ସଜନା ଛୁଇଁ ଚାଷଟା ବନେ କରି ହେଇପାରବା।
2: ଆଜ୍ଞା,
1: ହେଲେ ରପ୍ତାନି କେନ୍ତା କାଇଁ କରବେ?
2: ରପ୍ତାନିଟା କାଁ ଏକଲା ଏକଲା ଏଇଟା ରପ୍ତାନି କରି ନେଇ ପାରବେ।
1: ଆଚ୍ଛା,
2: ଗୋଟେ କଣ୍ଟେନର୍ ତ ଯଦି ବି ସେମାନେ ପଠଉଛନ୍ତି ଦୁବେଇକି ମନେ କରୁ ପଠଉଛନ୍, ତ ଗୋଟେ କଣ୍ଟେନର୍ ଥି କମ୍ ସେ କମ୍ ବି 20 ଟନ୍ ହିକ୍ କଥା।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ହେଲେ ସେ ଯାଇପାରବା। ତାର ନୁ ଯେତେବେଳେ ଯାହାକି ପଠାବେ ପହିଲା ତ ତାର ପରିଚୟଟା ଜାଣବାର କଥା, ଦୁବେ ଯିବେ ଏକ୍ସପୋର୍ଟ ଇମ୍ପୋର୍ଟ ହେସି ହେ କାଉନସିଲ୍ ଥି ରେଜିଷ୍ଟ୍ରେସନ୍ କରବେ। ଆଉ ଆମର ଭାରତ ସରକାର ଆଣୁ ବି ଗୋଟେ ସ୍କିମ୍ ଅଛେ, ଯେତେବେଳେ ସେମାନେ ପ୍ରଦର୍ଶନୀକେ ଯାଉଛନ୍ ହେଲେ ତାଙ୍କର ଯିବାର ଆସବାର ଖର୍ଚ୍ଚାଟା ବି ସରକାର ଦେସି। ପହିଲା ତ ଏଇମାନେ ଖର୍ଚ୍ଚା କର୍ମେ, ତାନୁ ବିଲ୍ ଭାଉଚର୍ ସରକାରକେ ଦେବେ, ହେଲେ ସରକାର ସେଟା ରିଏମ୍ବର୍ସ କରବା ପଇସା। ଆଉ ଯେତେବେଳେ ସେଠାନେ ପ୍ରଦର୍ଶନୀରେ ଯାଉଛନ୍, ବାୟର୍ ଗୁରା ବହୁତ ଥିସନ୍ କି ସେମାନେ କିଏ ମୁନଗା ନେବା, କିଏ ପତର ନେବା, କିଏ ପାଉଡର୍ ବନେଇକିରି ଦେବା ହେଲେ ସେ ନେବା, ତ ବାୟର୍ ଗୁରା ବହୁତ ଥିସନ୍। ବାୟର୍ ସଙ୍ଗେ ମିଶିକିରି ତାର ଟର୍ମ ଆଣ୍ଡ କଣ୍ଡିସନଟା କଥା ଲାଗିକିରି ପଠେଇ କଥା, ମୁଇଁ ତ ଏନ୍ତା କହିବି। ଆଜ୍ଞା,
1: ତ ନିହାତି ଭାବରେ ବହୁତ ବଢ଼ିଆ ଜାଣବାର କଥା ମାନକେ ବତାଉଛନ୍। ହେଲେ ଆମର ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲା ଥି ଯେନ୍ ସଜନା ଛୁଇଁ ବା ମୁନଗା କହେମା ବା ମରିଙ୍ଗା କହେମା, ଇତାର ଚାଷର କେତେ କାଏଁ ସ୍କୋପ୍ ଅଛେ? ମାନେ ଭଲସେ ହେଇପାରବା ତ ଇନର ଜଳବାୟୁ ଥି, ବା କେନ୍ସି ଭାଇ ଏନ୍ତା କରୁଛନ୍ ବଡ଼ କରିକିରି ଯାହାର ଉଦାହରଣ ଅଛେ?
2: ଆମର ଏଠାନେ ସୁନ୍ଦରଗଡ଼ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ଥି ସବୁ ଜାଗାରେ ସବୁ କ୍ଲାଇମେଟ୍ରେ ଆଉ ସବୁ ପ୍ରକାର ମାଟିରେ ବି ମୁନଗା ଚାଷଟା ହେଇପାରବା।
1: ଆଚ୍ଛା ଆଚ୍ଛା,
2: 15 45 ଡିଗ୍ରୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏଇ ଗଛଟା ଖରା ସହି ପାରସି,
1: ମାନେ ଆମର ସୁନ୍ଦରଗଡ଼ ଜିଲ୍ଲାରେ ତ ସେଇ ଆଖେପାଖେ ହିଁ ଥିସି।
2: ଆଜ୍ଞା, ଆଉ ସୁନ୍ଦରଗଡ଼ ଏନ୍ତା ଜାଗା ନିନ କି ଆପଣ ମୁନଗାଟା ଲଗାବେ ଆଉ ନି ହେବା, ହେନ୍ତା ନି। ଏକ ତ କାଣା ହେସି, ଆମର ଲୋକ ଗୁରା ତାର ଗଛକେ କାଟିକିରି ହିଁ ଲଗେଇ ଦେସନ୍, ହେଲେ ବି ହେଇଯିସି। ତାର ଆଉ ଗୋଟେ ପ୍ରକାର କାଣା ହେଲା, ମୁନଗା ଗଛର ତାର ମଞ୍ଜିକେ ବି ପୋତିକିରି ସିଡ୍ଲିଂ କରିକିରି ବି ଲୋକମାନେ ଯୋଗଉଛନ୍।
1: ହେଲେ କେନ୍ଟା ଭଲ
2: କହିବାର କହିଲେ, ଇଟା ତାର ବିହନକେ ଗଜା କରିକିରି ଗଛକେ ଲଗେଇ କଥା, ନିହଲ ବିହନକେ ଲଗେଇକିରି ପାନ ଟିକେ ଟିକେ ଦେଇ କଥା, ଆଉ ହେଟା ଗଛଟା ଯଦି ହେବା ହେଲେ ସେଟା 5 ଭିତରେ ସେ ପତରକେ ଟୁଲବେ ହେଲେ ତାର ନ୍ୟୁଟ୍ରିସନ୍ ଭାଲ୍ୟୁଟା ମ୍ୟାକ୍ସିମମ୍ ଥିସି।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ଆଉ 30 ହେଇଗଲା ଗୋଟେ ଗଛକେ ଆଉ ତାର ମୁନଗା ପତରକେ ଟୁଲବି ଆଉ ବିକିବି କହିଲେ, ସେ ଯଦି ନେଇ ଜାଣିଥିବା ହେଲେ ତ ନେଇଯିବା, କିନ୍ତୁ ବିକ୍ରି କରବାର ପୂର୍ବରୁ ଆପଣଙ୍କର ମୁନଗା ପତରକେ ପହିଲା ଲେବ୍ ଟେଷ୍ଟ ହେବା।
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
2: ଇତାରନେ ନ୍ୟୁଟ୍ରିସନ୍ ଭାଲ୍ୟୁ କେତେ ଅଛେ ହେଟା ଦେଖ୍ମେ, ଆଉ ଯଦି ନ୍ୟୁଟ୍ରିସନ୍ ଭାଲ୍ୟୁ ନେଇଥିବା ହେଲେ ଫିର୍ ବିକିକିରି କାଁ ଲାଭଟା
1: ହେବା।
2: ହେତିର୍ ଲାଗି ସବୁ କଥା ଅଟେ, ଇ ଟେକ୍ନିକାଲ ପାର୍ଟ ଗୁଡ଼ାକେ ଜାଣି କଥା ଆମ ଚାଷୀ ଭାଇମାନେ। ଆଜ୍ଞା,
1: ହେଲେ ମୁନଗା ଗଛ ତ ଲଗାଲେ,
2: ଆଜ୍ଞା,
1: ବୋଇଲେ ତାର ପତରକେ କି ତାର ଏଇ ଯେନ୍ ଛୁଇଁକେ,
2: ଆଜ୍ଞା,
1: କେତେ ବରଷନୁ ସେଟା ମାର୍କେଟକେ ବିକିବାର କଥା? ଯେନ୍ତାକି ଆମର କାଣା ଥିସି କି
2: ବରଷ
1: ହେବା ବେଲେ ତାର ଫଲ ମାନକେ ନି ରଖାଯାଏ,
2: ତ
1: ଇତାର ବି ଏନ୍ତା କିଛି ଅଛେ କାଇଁ?
2: ଆଜ୍ଞା, ଭଲ କ୍ୱେଶ୍ଚନ ଗୋଟେ କଲେ। ଆମେ ଯେତେବେଳେ ମୁନଗା ଗଛ ବିହନ ଲଗାଲୁ ସେ ବଢ଼ିଲା, ଆଉ ଇଟା 3-4 ପର୍ଯ୍ୟନ୍ତ ଯେତେବେଳେ ହେଇଗଲା ଆମକେ 4 ହେଇଯିସି।
1: ଆଜ୍ଞା,
2: 4 ଥି ପହିଲା ହାରଭେଷ୍ଟିଂ ଆମେ ପତର ଟୁଲମା,
1: ଆଉ ମାନେ ଇନେ ଦେଖବାର ନିନ କି ଇଟା ଗୋଟେ ବରଷ ହେଲା କି 2
2: 4 ନୁ ଆରମ୍ଭ ହେଇଯାଇଛି। ତାନୁ ବରଷ ଥିନି ହେଲେ ବି 4 କେ ଆପଣ ଡିଭାଇଡ୍ କରବେ ହେଲେ ଆମେ 4 ତ ଟୁଲି ପାରୁଛୁ, चार थर टोली पारुछु आ चार थर टोली पारमा हेले भी 2.5 लाख रो टारगेट इटा देउछे
1: आगे आगे खाली पतर थी
2: खाली पतर थी आ गच के से माने केनता जतन नउ छन केनता खत देइ छन आ केनता कंपोस्ट देइ छन हेतार उपरे डिपेंड करे कि से गचटा केते ग्रोथ करबाउ पतर केनता देबा हेटा डिपेंड करसे आ मुई नी कुलु आगिया कहि छन त 2.5 लाख तो हेबा बरस थी आ इडे गच लगा में तार खत सार भल कर नी देइ थी मेहले केनता हेबा आगिया
1: होय होय होय माने तार माने भल से जतन नै छन ভল গছ আছে বিমারি কিছু নাই বলে সেটা সেই হিসাবে প্রোডাকশনটা দেবা
2: হ্যাঁ তার নু ফল কে জিমা এটা তো পতরটা আমি কই দিল ফল কে যদি জিমা হলে নি হলে বি 6 মাস থে সে ফলটা ফলিক লাগি স্টার্ট হই আর বরস্তি দুই থর সে মানে হারভেস্টিং করবে
1: আচ্ছা আচ্ছা
2: এটা ফর্মুলা আগে
1: তো মানে ইনে অপেক্ষা করবার
2: নাই অপেক্ষা করি নি
1: না 4 মাস 5 মাস থে সে মান কর জানতা কি আমি যেন বিভিন্ন প্রকার পনিপরিবা চাষ করুছ তো সেটা হারাহারি সেই 2.5 মাস আখে পাখে লাগুছে 2 মাস আখে পাখে লাগুছে এটা টিকে অপেক্ষা করলা 4 মাস নু আরম্ভ হেলা যে সেটা লাগাতর সেটা তুলি করে বিক্রি করি
2: নি হেলে বি ফুলটা আমার 3 মাস 3.5 মাস রো আরম্ভ হই জিবা আরম্ভ হই জিবা তার নু ফলটা তার পরিপক্ক অবস্থা কে আসিক লাগে 5 মাস 6 মাস পর্যন্ত
1: তো এটা কে কলমি ফের করবার আছে গায় কাট ছাড় ভি কিছু দরকার পড়ছে গায় গছ কে
2: হ হেটা কানা হেলা আপন হারভেস্টিং কলা পরে তাকে আপন 1.5 ফুট ম্যাক্সিমাম 2 ফুট ভিতরে হেটাকে কলম করে দেবে
1: আগে আগে
2: পতর টুললে টুলি সারলা পরে হেটাকে কলম করে দেবে 2 ফুট ভিতরে তার নু 2 ফুট ভিতরে হেটা কলম করে সারবে ফির হেটা 2 রু 3 মাস ভিতরে হেটা আউ বডি স্টার্ট হেবা
1: আগে আগে
2: সাইড সাইড নু বাহারবা ব্রাঞ্চেস গুড়া কো বাহারবা তার নু হেটা ফির 4 মাস থে আপন ফির হেটা টুলবে এখন গুটে গছ লগা লে গুটে গছ থে দুইটা ডাহি আছে হেটাকে কলম করবে বলে সে আউ 4টা দেবা চারটা দেওয়া বেলে তো তার পতর রো কোয়ান্টিটি বি বড়ি গলা বড়ি গলা নে সেতে লাগি তাকে কলম করা জিসে ইন হি কি আমি গছ বড়ুছে তো বড়ুছে আমার ইয়াড হেনতা নি করসু কা লাগি কি হে টেকনিকটা নি নো হেতে লাগি তাকে 2 ফুট ভিতরে কাটিং করে দেবার কথা কাটিং করলে ব্রাঞ্চেস বড়ি জিবা আও তার ডাহি গিরা যেত কে বলে বড়ি জিবা তার পতর বি বেশি হবা কোন
1: আগে আগে আগে তো এটা তো পতর পারপজ রে আমি কথা হউছু কিন্তু যদি এই যে ছুইটা বাহির করলা
2: ছুইটা বি হেনতা ছুইটা বি হেনতা
1: হেনতা হি তার কোটিং হবা
2: ম্যাক্সিমাম 6 ফুট রু 7 ফুট পর্যন্ত গছটা বড়বা আও আপন জনতা অমরে পারুথবে আও আমি সুন্দরগড়ি কাণা হউছে আমর দুইটা ভেরাইটি আমি পাইছু গোটে মুনগা কয়েছু আর গোটে মুনগি
1: কয়েছু
2: মুনগাটা সাধারণ আমার লোকাল অটে সে বরস্তি থরে ফলছে আর মুনগিটা প্রতি 2-3 মাসে এনতা টিকে টিকে বি ফলুথিবা নিলে 6 মাস থে ফলবা আর 6 মাস থে ফলবা ভরপুর ফলবা এটাকে আমি মুনগি কয়েছু আর এটা কানা হচ্ছে সেমানে ফলবা তার টুলবে আগে সিধা সিধি কথা আর বিক্রি করে পারবে
1: হেলে ইনে বিশেষ করে দেখা যাইছে যে পোক মানে বিশেষ দেখা যাইছন আর সে গছকে মানে বরবাদ করে দেছন তো তার কেনটা কা সমাধান করা যায়
2: আমার মুনগা গস্তি বিশেষ করে তো সম্বালুয়া পোক গুড়া কো লাগি যাইছন আর তাকে যদি ছুই দেবে বহুত কুন্ডাবা তো তাকে আমি দেশি হিসাবে আমি তো 7টা পতরকে কুহাই দেশু আর তার স্প্রে করি বি হে সম্বালুয়া গ্রাকে ভগাই দেশু নিলে নিম তেল গ্রাকে বি স্প্রে করি আপনার যদি অর্গানিক হিসাবে যদি ট্রিটমেন্ট করবে হলে বি চলবা মুই এটা পেস্টিসাইড আপনার কেমিক্যাল ইউজ করো তেনতা বি মুই নি কহবার নিম তেল কাড়া এটা অর্গানিক আগে
1: আগে
2: হেটাকে স্প্রে করবে হলে সেমানে পলাবে এক তো নিলে মরি যাবে
1: তো নিহাতি ভাবরে ই বাগের আমার চাষি ভাই বোন মানে করবে তো যেনতা আপন বতাউছন ই যে সজনা ছুই চাষ লাগি বহুত স্কোপ আছে বিক্রেতা লাগি বহুত জায়গা মানে আছে তো নিহাতি ভাবরে ইতার লাভ উঠাবে আমার চাষি ভাই বোন মানে তো কুলু আগিয়া আজ আপন আসলে আমার কিষাণবাণী কার্যক্রম অনু আর ই যে সজনা ছুই চাষ বিষয়ে

0: ରାମ ତେରି ଗଙ୍ଗା ମୈଲି ଏ ଫିଲ୍ମର ଗୀତଟିଏ ଶୁଣିଲେ। ଗୀତଟିରେ କଣ୍ଠଦାନ କରିଥିଲେ ଲତା ମଙ୍ଗେସ୍କର ଏବଂ ସୁରେଶ ୱାଡକର। ଗୀତ ରଚନା ଓ ସଙ୍ଗୀତ ରବୀନ୍ଦ୍ର ଜୈନ।
1: କମ୍ ସୁଧରେ ଲୋନ ଦରକାର ତାବି ଆପ୍ରେ ବାହା
2: অজনা আপনারু দূরেই রুহন্তু
3: আরবিআই কহে
2: সচেতন হুহন্তু সতর্ক রুহন্তু।
4: নমস্কার, মোর নাম রবিকান্ত মিনা, ডিএফও রাউরকেলা। বনা মহোৎসব রে সবু শ্রোতা মানুষ শুভেচ্ছা জনাউছি। মু বন মহোৎসব আরম্ভ হয়ে যাইছি আমার ডিভিজন রে। ডিএফও ভাবরে মু কইবা চাউছন্তি কি গচ্ছ থায়ে তো জীব না থায়ে, গচ্ছ আমার প্রাণ অছন্তি। গচ্ছ লগাইবা কেবল এক শখ মাত্র নাহি, এয়া জলবায়ু পরিবর্তন রোকিবা পাই আমার একমাত্র রাস্তা আছে। আম অগর গচ্ছ লগাইবা তো সে আমমানকু অক্সিজেন দেই পারিবে, সে CO2 কু শোষিত করি পারিবে। CO2 হো কি কিম্বা নাইট্রোজেন নাইট্রোজিনাস গ্যাসেস হো কিতনা কোল যো ভি পলিউটেন্ট গ্যাস আছেন্তি তাঙ্কু সে শোষিত করি পারিবে। সে সয়েল রোজন ভি কম করি পারিবে, তাপরে সে সাউন্ড পলিউশন রে ভি হেল্প করি পারিবে, তাপরে সে গ্রিন বেল্ট থাই ভি অ্যাক্ট করি পারিবে কি গোটে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া পাখাপাখি সে গছ লাগিবে তো সে এজ এ গ্রিন বেল্ট ভি কাম করি পারিবে কি লোক মানুষ সে ডস্ট পলিউশন রে নিবৃত্তি মিলিবে। বনা মহোৎসব রে কেবল ফটো উঠাইবা পাই গছ লাগান্তু নাই, তা বড়া হওয়া পর্যন্ত্র নিজরু পুয়াবে জিয়া তারা হি যত্ন নেওয়া পড়িব। জঙ্গল রো বন্য জন্তু আমারা সম্পদা আসন্তু মিলি মিশি এয়া সুরক্ষা করিবা। ধন্যবাদ। জয় জগন্নাথ।
5: বন মহোৎসব সপ্তাহ পালন পরিপ্রেক্ষীরে রাউরকেলা বনখণ্ড পক্ষরু বৃক্ষচারা বিতরণ পাই ব্যবস্থা করা যাইছি।
6: হ্যাঁ আজ্ঞা, এথিপাই রাউরকেলা বনখণ্ড পক্ষরু পানপোস্ট ঠারে থিবা বনখণ্ড কার্যালয় বৃক্ষচারা বিতরণ কেন্দ্র বা কিওস্ক প্রত্যেক রেঞ্জ বা বনাঞ্চল সমেত পানপোস্ট বিশ্রা কুয়ারমুন্ডা রাজগাঙ্গপুর বীরমিত্রপুর বাঙ্কি আদি স্থানরে বৃক্ষচারা বিতরণ কেন্দ্রমান খোলা যাই বৃক্ষচারা বিতরণ করা যাচ্ছে।
5: বৃক্ষরোপণ পাই বৃক্ষচারা সংগ্রহ করিবাকু চাহুতিবা জনসাধারণ শিক্ষানুষ্ঠান প্রতিষ্ঠান শিল্পানুষ্ঠান মানে এঠারু সুলভ মূল্যরে বৃক্ষচারা সংগ্রহ করিপারিবে।
6: আউ সরকারি অনুষ্ঠান তথা কার্যালয় পাই এহা বিনামূল্যরে উপলব্ধ।
5: মনে রাখন্তু রাউরকেলা বনখণ্ড পক্ষেরু এই সুবিধা সীমিত সময় পাই করা যাইছি।
6: আসন্তু এই সুবিধার লাভ উঠান্তু।
5: অধিক সূচনা পাই পানপোষ্টারে থিবা রাউরকেলা বনখণ্ড কার্যালয় সহিত যোগাযোগ করি পারিবে।
6: কন্ট্রোল রুম মোবাইল নম্বর 8480408924।
5: মোবাইল নম্বর পুনি থরে 8480408924।
6: সবুজ পরিবেশ সুস্থ জীবন, তেমন পরিবেশ ও জলবায়ু সন্তুলন পাই বৃক্ষরোপণ করন্তু, পরিবেশকু সবুজিমাময় করন্তু।
5: সৌজন্য রাউরকেলা বনখণ্ড কার্যালয় রাউরকেলা।

আকাশবাণী রাউরকেলা। শ্রোতা বন্ধু, লাইভ স্ট্রিমিং নিউজ অন এয়ার আপ যোগে আসন্তা শুনিবা গীত গজল ক্রমরে গজল কণ্ঠশিল্পী শর্মা আগা শিল্পীঙ্ক কণ্ঠরে প্রথমে শুনিবা গৌহর কানপুরীঙ্ক রচনা।

0: নম্বর 8480408924।
1: মোবাইল নম্বর পুনি থরে 8480408924।
0: সবুজ পরিবেশ সুস্থ জীবন, তেমন পরিবেশ ও জলবায়ু সন্তুলন পাই বৃক্ষরোপণ করন্তু, পরিবেশকু সবুজিমাময় করন্তু।
1: সৌজন্য রাউরকেলা বনখণ্ড কার্যালয় রাউরকেলা।

প্রিয় শ্রোতা বন্ধু, হার্দিক অভিনন্দন জনাই আজির বিষয়বস্তু রামায়ণ রু আনীত ইন্দ্রজিত বদ্ধ বা পরিমলা কাব্য। কবি লেখিলে রাম লক্ষ্মণ পূর্ব জন্ম।

এই সময় লক্ষ্মণ যাই প্রবেশ করে সময় আজ্ঞা চিত্রপটরে আইনারে দেখিদেলে সত্যি কি ইন্দ্রদেবঙ্কর যৌ আরাধ্য দেবতা রথ উপরে চড়ি আসুচন্তি ভলিয়া ইন্দ্রজিত মনে বিচার কলে উৎসুকিত হয়ে যাই উৎসুকিত সময় পছপটর আজ্ঞা কহিলে

समय रे पछ पटर लक्ष्मण कहिले एई तोर शत्रु रूप रे आसी प्रवेश होई गलुणी रे ইন্দ্রজিত যেতবে শুনে দে ইন্দ্রজিত চিন্তা কলে ইন্দ্রজিত কহিলে আরে বাবু লক্ষ্মণ এ সুগ্রী লক্ষ্মণ তুমি আজ হঠাৎ আসি প্রবেশ কলে মো হাতরে তো কিছু অস্ত্র শস্ত্র নাই সুমিত্রা জননী বরে জিনিছ।